ইবো আকাশবাণী লিন কাসাতি জরা রিচি নামমনি নসুল সনজা দাং ভারতীয় জনতা পার্টি লে বিজেপি লে সোনা সেকা ডক্টর শ্যাম প্রসাদ মুখার্জি দিওয়া স্টেট প্রেসিডেন্ট কুজাবস টাশি গেলসান খাচু উজুক সে নাঙার সে জাতে ইনক ডিগ্রি মেস কাপস ডক্টর শ্যাম প্রসাদ মুখার্জি তৎকুজ গংশান ফুলাজা ইতুস কুশিক্স মেরাজ খালিদ গিরি টংশেস পেকা ইয়াঙান মঞ্চুগা জাদ ইঞ্জেক কুশেক সে সিবে নাঙাস কারমাঙিস নাক চাতে জুকসা জাত কুইসকাপ সুজুঙে জাপতুং তংস পুসকে স্কোরে লনখুং সে লন পোজন বা স্কুজাবস নিমুবেন জয়ন্তী বাই এম এল এ স্কুজাবস উইক্রাম রান্দাওয়া ডিপটি মায়ুর জুরবা তং জানিয়াং থুসমিমং পুজিক থুজা জাতে ইনোক বিজেপি লাদাখ সে থিপা টাইশি গেলসান খাচুই ইতু সুংসাদ সালা জাদেন জেক শীতল নরেন্দ্র মোদী উজুক সে নাঙা সাথিম সে থিমস্টং সুমগিয়া দুঞ্চু থেঞ্চে সে দত্তন ডুবতে ইনক ইয়ং ডক্টর মুখার্জি তুস ইউন্ডিং সে মিগুলে স্কোরলা ঠোস থুগা জাদেন জেক ইবো গুতে লাদাখসলা উজুং আজদে ছাত থপ চুকসে ইনক মোল তোক ইনা জাত কুইস কাপস বিজেপি লাদাখ সে থিপা দর্জে আংচুকতং পোমে ইয়ানলাগে থিপা রিনচেন রোলকার নিশকে ডক্টর শ্যাম প্রসাদ মুখার্জি ছাকলাসতং স্কুচে জাতনামস গুনে স্কোরলা সুংসাদ সালাজাতে নোক গ্যালিয়ং সরিক্স তেন নাস খাং লি নিস্তনপা ডক্টর পাতমা গুরমে দেস দাং নিস্তং নিশুর সারুগে পাতমাশ্রী জিনস্তাক নামসা জাতে ইনক গেলসা নিউ দিল্লি শেজিনে উজুকজাং একা জাত গোজি গে স্কাপস শেজেন্দ্রপাতি মুরমি খোঙা পাতমাশ্রী জিনস্তাক সালাজা তেইনক ইনা চোকসলা শেজিনিস পাতমা বিভূষণ নিস তং পাতমা ভূষণ দুন তং পাতমাশ্রী নাপচুঙা রুক থেতেল দোমস পাতমে জিনস্তাক টুকচুরাঙা সালতেনক লাদাখ উজুং আজদে শিচকং জোনবা বিনী কুমার সাকসেনে চোকলামসার তংস্তাকা মেটোকে সাল ছিনমো রে রে সারজং জাত চেস লামং তো বোরা জাতে ইনক চোকলামসারিকা জাত চেসে জাত চেসানে ই স্কেট সাল বো গ্যাগারে ছংমে সং স্কেট সাল ছিনমো গুনে ঠোনে চিক গুস চেস ইনক ইয়ং ইবু গুতে ইউলজং সে মেমং স্কুলা ছেপিদে ইয়ংগে স্কাপস মাঙা থপ চেসে থপচেস তং স্কোরিয়ং স্পাতং নাসে মিমংস গুনি ফিয়া সেমিয়ং সে নাসার দেমোজিক গুচেসে রেওয়া ইনক তেনা চোসলা স্তাকনে নাঙা স্কুল অফ এগ্রিকালচার সায়েন্স এন্ড টেকনোলজি সোনা সেকা সাকিয়াত স্কোয়ার মিটার বুম চিক লাকজামেকা সান্দিক্স তং জোথাপ সে রোক সেকা মেটোক ইসকে সাল সারজং জাচেসে নক ইয়ং ই মেটোক গুন গ্যাগারে ঠুং খের চেনমো গুনে নাঙা সংস্পেল জাচেস তং লোপঠুক গুনলা ইয়ন্তান লোপজং জাচেস এফিয়া ফান্তক ছিনমো লেপচেস এ রেওয়া ইনক ই চার্জি গুন থংসপো তংয়াম্পো লাসি রে নাঙা খ্যংচেস এফিয়া লাদাখ উজুং আজদে সোদনাম লাসখুংস্তং হিমাচল প্রদেশে সি এস আই আর ইনস্টিটিউট অফ হিমালিয়ান বায়ো রিসার্চ টেকনোলজি ইংসকে পার্লা ছাদ্দনি ইচ্ছা জিগেকা ছাকস্তাক জাতে ইনক কাসাতা খ্যাপটাকশিক সনাজাত দূরদর্শন কেন্দ্র লে নাসুলেজ দেখা গেফিয়া জং সংমানে লে কারগিল নুব্রা চংথং শ্যাম দ্রাস তংজংস্কার গুনে স্ট্রেঞ্জার এ ফিয়া সিয়ানজু নেনচে সিনুক রেলতোসপা গুন টিভি নাসুল কভারেজ সে নাঙা থংম চান ভিডিওগ্রাফি সিনেমাটোগ্রাফি সাল চান নাসুল খ্যংচেস তং তংচে সে থোগা থংম চান রং এলাকা এইচ ডি ভিডিও ক্যামেরা ফোর জি ফাইভ জি কানেকটিভিটি চানে স্মার্টফোন তং রং এলাকা মোটর খোরলো ইৎকান গুলনা নংমা শিকারতে সালচে সিন জিরো লেলুংটিং খাঙে গুতে লাদাখ সে নাঙা নাসুল গুন নিমে নাঙা লানজি মেতো গংসপাশা লাজাত নাতোকে চুচো দুর্গু নিমে চুচোত নিস দংস্কার মাঙাপ চুঙাঙা ফিতো চুচোত শ্রিঙা দাং ফিতো চুচোত দুন দংস্কারমা চোঙা গুনেকা সানচেসলা ফুলেনজিক তাং ইয়োতেনক মিমাংস গুনে লাদাখ সে নাঙা নাসুল গুন ফেসবুক ইউটিউব তাং এক্স গুনিকাং এ আই আর নিউজ লি গুতং সান থুপচেসিনক ইনাবো তাংয়াম্পো আকাশবাণী লেনে নাসুল থন

ইবো আকাশবাণী লিন কাস্তেনিশ্রান দেশকে ডোলমানি নসুলগুন সানাজাত ডাকসে গ্যাবগাল্লা লাসের সুলচেসলা প্রিভেনশন অফ ইলিসিট ট্রাফিক অ্যান্ড নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপ সাবস্টেন্স পিআইটি এনডিপিএস নাজিন স্ক্রিনিং চকচুঙে ফিয়া শেষ কংজন বে নাওয়া সালতেনক ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এফসিআই তং ডেলুত লাসকুং স্কুনিস কাজিব চকসপাজিক জাবথুং তং স্পুসকেস করি লোনপো জোন বে বোধা জাতেনক দিরিং তং জাকনিসে হিমিস গুম্পে লকুরে তুষ্ট হিমিস শিশু